কাল্লাহার মার বেদার ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতেহ বিল্লাওয়াল মহল্লা তীজা ঘর পহলা এক ওঙ্কার সতগুর প্রসাদ ত্রিগ ত্রিগ খায়া ত্রিগ ত্রিগ সোয়া ত্রিগ ত্রিগ কাপড় অঙ্গ চড়ায়া ত্রিগ শরীর কুটুম্ব সহত স্যাও জিত হুণ খসম না পায়া পৌড়ি ছুড়কি ফির হাথ না আওয়ে অহলা জন্ম গওয়ায়া।